আকাশবাণী চুচানপুর দিদান সগি লাকি আহুদিং তোকে ফলিন তু জিংকা দিন ফান হোসেন কে চাই তাই নীলহাদ গুপ লাকি এথাদো প্রোগ্রাম তিনলে পথিনবাদ্রাই চিংলে হোল আসা হো আকাশবাণী স্টেশন আকোনা কিলহাদো মাসা পেন্ডিং ওহি মন্টিনা রেডিও প্রোগ্রাম মাইজৌ সে নিখুফা মানোম চে তাওবিন

আকাশবাণী চরিচানপুর এফএম জালেখাত পল্লী মেঘর চাকি পান হংকি পংখে আহি তুনি তাকলাম দাগ নিলে মিন সোম আলে গিয়া তাকিন তোকে তুনিন তুনে দিয়ে হন সে নি না হন আহি তা আমা সাপেনিন গাই খে তু তে তিং তিং তাকলাম ভা দাগ থমঙ্গিং চাঙি না দিলে মুম্বাই পানা লাকসন বিবিধ ভারতী হুন সে ইংাই খে দিং দাগ নিলে মিন সোম গালে গাইন তুনি তাক দাগ সোম থানে কি জিং দান তাং পি তে পন খেয়া না হুন ওম দিং হি দাগ গাই না মিজৌ কম্পাউন লি লি লোম তে আপন ফটনলা ইংাই হিদিং তো পেন আকাশবাণী স্টেশন আদিং হংকি খা খিয়াত পাটনা লিং হিদিং হি দাঙালে মির সোম লেগাইন কাংতে কম্পাউন লাম তিন সোন লোম তে আপন ইনা লিং ইংাই হিদিং দাঙালে কিমিন পাইতে কম্পাউ আহুন সে দাগ গুকিন মার কম্পাউ আহুন সে দাগুলো কিমিন থারো কম্পাউ আহুন সে তে বান বানিন ইংাই দিং তু না দাগ থমগিং দিং তো কিতনিন মুম্বাই পানা লাকসন বিবিধ ভারতী হুন সে ইংাই খেদিং